0: Please Take Me With You van de cd Hug of Thunder van Broken Social Scene uit Canada. Van Canada naar Suriname ga je kennis laten maken met veldopnames gemaakt door een vriend van mij die zeg maar een onderzoeksproject had een jaar of 30 geleden waarbij hij het binnenland van Suriname introk om daar bij plaatsen langs te gaan om daar opnames te maken van mensen, hun liedjes die ze daar hadden. Die heeft hij uitgebracht via het, wat voor label is dat? De Player, het label van de Player. Oplage is slechts 150 geweest, dus ja, het zal waarschijnlijk niet meer te krijgen zijn. Je gaat luisteren naar de J.H.J. Boekan, Meerzorg. En Meerzorg is denk ik de plaats waar het is opgenomen.
1: Biraha ke ye ti au kheti na biraha padhe phare dar are na biraha ke ye ti au kheti ye bhaiya bhala na biraha phare dar are jekare hirdaya sur satiya viraje ye bhai unke biraha ke na kalyan अरे तरावा मैं तुम्हें रावा धरती माती का ये भैया अब तो ऊपर सिरी भगवान अरे तरावा मैं तुम्हें रावा धरती माती का ये भाई अब तो ऊपर सिरी भगवान अरे फिर महेश मेरा वो मात पिता का ये भैया जिनके कोखिया ली नया ओतार सकल पंज के राम राम गुरु जी के बंदगी सकल पंज के राम राम गुरु जी के बंदगी मत करो गुमान भैया थोड़ा जिनके जिंदगी मत करो गुमान भैया थोड़ा जिनके जिंदगी जिनगी में जिनगी मनुष्य तन पाए के जिनगी में जिनगी मनुष्य तन पाए के सब भाई में मिल के रहो या उसी इस नवाय के सब भाई में मिल के रहो या उसी इस नव या अरे राम राम